0: ভোর হইতে উঠি যাও, কি একটা ইজতক পহিল কিরণ সঙ্গ ফুলায় লাগাইত আছে, ফুল প্রকৃতি মে ঘোরায় লাগাইত আছে, ঊর্জা আবাওয়ালা কাল লেল।
1: প্রগতি তখনই ভ সকইয়ে যখন পুরুষ আর মহিলা সমান রূপ সব ক্ষেত্র মে এক রঙ হুনকা অধিকার প্রাপ্ত হেতেন।

গাম ভরক শ্রোতা লোকিনকে গুপি ভাইক নমস্কার। আজুক দিন মঙ্গল অছি, আয় হমসব যুবা লোকন লেল নব ঊর্জা কার্যক্রমক প্রসারণ করিত ছি। যুবা লোকন এখন প্রচণ্ড রোদী পর রহল অছি, এনা তো ছে এক দু দিনসে বর্ষা ভ রহল ইয়া, মুদা ওইসে পহিনে কতেক কারগর রোদী ছল। তো এই লেল আবশ্যক অছি কি হমসব লু সব বচকে রহি, আর যখন বেশি আবশ্যকতা হুয়া তখনই রোদী মে নিকলি। লু কে প্রকোপ সব বচবাকে হেতু শরীর কে অন্দর সে হাইড্রেটেড রাখনাই সবসে বেশি আবশ্যক অছি। জল বেশি সে বেশি পিবি, আর লু কে প্রকোপ সে বচবাকে হেতু হলুক আর ঢিলা ঢালা সুতি কপড়া পহিরি। ত্বরিত বচাবক উপায় আর সাবধানী করি, পর্যাপ্ত মাত্রা মে জল পিবি। একর আলাবা লু সে বচবাক পাঁচটা উপায় অপনাবি, যেনা নিবু জল আহাকে দিনমে তিন চারি বের পিবি, ছাছ ভেল, লস্যি ভেল, নারিয়েল পানি আর কাঁচ আমক পন্না পিবাকে চাহি। খানপানমে হলুক আর সুপাচ্য ভোজন লি, অপন ডায়েটমে খীরা, ককরি আর তরবুজ শামিল করি। বেশি তলল ভুনল আর মশালেদার খানা নাই খায়। রৌদ সে বচাব করি, দুপরিয়া 12 বাজে সে সাঁঝ 4 বাজে কে ভিতর ঘর সে বাহার নাই নিকলি। জ বহুত বেশি আবশ্যক হুয়া তখনই বাহার নিকলি। আর সঙ্গে সঙ্গে যখন রোদমে নিকলি তো ছাতাকে উপযোগ করি, আর সুতি কপড়া সে সির আর কান নিক জেনা ঢেকলি। নেনা ভুটকা আর বুজুর্গ লোকনকে লু বেশি প্রভাবিত করিত অছি। ভীষণ গরমী আর লু কে প্রকোপ সে বচেবাকে হেতু হুনকা বরাবর জলক বোতল সঙ্গ রাখি। হুনকা সঙ্গ ঘরেলু উপায়মে আয়ুর্বেদিক তরিকা অনুসার বাহার নিকলিত সময় পেঁয়াজক একটা ছোট টুকরা সঙ্গ রাখি, যেসে লু কে প্রকোপ কম হইত অছি। লু লাগলা পর তুরন্ত শরীরক তাপমানকে কম কেনাই পহিনে আবশ্যক অছি। প্রীতকে ঠান্ডা জগহ পর লেটাবি আর উনকা ছে সে ঠান্ডা জলক পট্টি দি, ওআরএস কে জল পিয়াবি, নেবু জল পিয়াবি, ছাঁছ আর কাঁচ আমক পন্না পিয়াবি, সুতি কপড়া কে ঢিলা করি আর শরীর পর ঠান্ডা জলক পট্টি রাখি। লু সে বচাবক হেতু খীরা আর ককরি খায়, কিয়া তো এইমে জলক মাত্রা বহুত বেশি হইত অছি আর ই শরীরকে হাইড্রেট রাখিত অছি। তরবুজ ফল লগভগ 90% জল সে বনল হইত অছি আর শরীরকে তুরন্ত ঠান্ডা করিত অছি। দহি আর ছাছ পাচনকে বেহতর বনাবিত অছি আর শরীরকে ঠান্ডা রাখিত অছি। তো জ ই সব গপকে ধ্যানমে রাখব তো লু সে বচক রহব, স্বস্থ রহব, আরোগ্য রহব। আর জ স্বস্থ আরোগ্য রহব তো মন প্রসন্ন রহত, আর মন প্রসন্ন রহত তো গীতনাথ শুনেকে মন করত। তো আজুক দিন মঙ্গল অছি, আর মঙ্গলকে যে দিন হইত অছি ও বজরঙ্গ বলিকে দিন হইত অছি। তো কিয়া নাই ছে সে মহাবীর বলশালী ই গীত হম শুনি শ্যাম বিহারী রায়কে স্বরমে।

0: ভোর হইতে উঠি যাও, কি একটা ইজতক পহিল কিরণ সঙ্গে ফুলায় লাগত আছে, ফুল প্রকৃতি মে ঘোরায় লাগত আছে, ঊর্জা আবাওয়ালা কাল লেল।
1: প্রগতি তখনই ভ সকইয়ে যখন পুরুষ আর মহিলা সমান রূপ সা সব ক্ষেত্র মে এক রঙ হুনকা অধিকার প্রাপ্ত হেতেন।
2: আ মনুখ লেল তো বুঝু অত্যন্ত জরুরি, পানি বুনি নেই হ্যাত তো খেতি নেই হ্যাত, আর খেতি যা নেই হ্যাত উপজা নেই হ্যাত তো আমরা লোকেন খ্যাব কি।
3: মামা বানে জানে বাবা দেনে জাদা।
4: নমস্কার মিথিলা, सुबह 7:05 पर सुनते रहिए आकाशवाणी।